রেখং ন মোহং ন ক্রোহং ন দ্রোহং ন দ্বেখং ন কর্মং ন ভর্মং ন জন্মং ন জাতং ন মিত্রং ন শত্রুং ন পিতরং ন মাতং ন নেহং ন গেহং ন কামং ন ধামং ন পুত্রং ন মিত্রং ন শত্রুং ন ভামং লেখং ভেখং যোনি স্বরূপং সদা সিদ্ধতা বুদ্ধতা বৃদ্ধ রূপং ন হি জান যাই কছু রূপ রেখং কাহ বাসতা কো ফির কৌন ভেখং কাহ নামতা কো কাহ কে কাহ বৈ কাহ কে বখানো কাহ মে না আবৈ ন রোগং ন শোকং ন মোহং ন মাতং ন কর্মং ন ভর্মং ন জন্মং ন জাতং দ্বেখং ভেখং যোনি স্বরূপে নমো এক রূপে নমো এক রূপে পরে ইয়ং পরাপরম প্রজ্ঞা প্রকাশীয় ছেদং ছয়াদ অদ্বয় বিনাশী ন জাতং ন পাতং ন রূপং ন রঙ্গে নমো।